জিগার আমি অর্থাৎ প্রোগ্রামের দাদাম আল্লাহ আর মুফতি মোহাম্মদ সাহেব স্যার আমি সেটা মতো বিষয় দিয়ে প্রোগ্রাম কিবা সবাদ ইজুল বিয়াজ কম দসর কি মুলাকাত বলকি দ হফতে পর স্যার জুমারা তো জুমা চুম জুটিবি হফতে পর ভাই ইজুল বিয়া মুলাকাত কি তারে পর দোকান কি আসতে দলাই রে পমান

0: খাজি দিন আলম বলে মেসির গলামে ডক্টর ইজা গোল্ডেন ওয়ার্ডস অফ বিউটি অফ পার্সন ইজ টেম্পোরারি বি পার্সোনালিটি ইজ পার্মানেন্ট এন্ড লাস্ট ফরএভার। আরে আয়েশা আপ তার রুমি কহাঁ পে হ্যায় গরমি সে ক্যা কর রহে হো সুপার ম্যান আপকো সালাম সাইদা ডেরা মানে না থ্যাংক ইউ ওয়ালাইকুম সালাম বিলকুল জবরদস্ত মেসেজ করে দে থ্যাংক ইউ মেসেজ কে বলে ডেরা ডেরা মানে না ডাক্তার সাহেব মেসেজ করে দে সালামনা তারিক স্যার কেসে হ্যাঁ আপ ক্যা হাল চাল হে ঠিক হ্যাঁ আপ আলহামদুলিল্লাহ বিলকুল ঠিকঠাক জওয়ান লাগো সালাম আয়েশা ফ্রম করাই খজি পই না শুমো বকিয়া
1: না জি
0: সালাম কবুল কা
1: ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম
0: সহি গোলা তো ইয়া সন্দরা ভাষা বগা না জি কি মা সন্দরা
1: ইয়া রাজি হান তা হো আগা বতো তা ইউদুই আজকা চে আগা হো বিয়ামুরা মুরা তাতা চাল জোড়ায় জপের মোতা চাল জোড়ায়
0: শানা মতলব ইবা সন্দরা দেখো আশাবা
1: জানার নাও তেলি দিওস আগা হো তাম মোতা লাগায় কানা কবলা সাই দে
0: না মতলব ইবা সন্দরা তো খোশা বড় জিওতা ও তো তে খান রে জিওত দেখো ওকে না
1: আগা সাই তো মু নাই রে শোয়ে দো জে হান তা নরছি তো বো মোতা ওলা গাওলা ও ইয়া বদে তুরুনা মুরুনা সম্বল কর।